ছিল যেখানে মুরজ মন্ত্রী নিমাই কণ্ঠে মধুরতা ন্যায়ের বিধান দিল রঘুমণি চণ্ডী দাস গাহিল গান যুদ্ধ করিল প্রতাপাদিত্য তুই তো নাশে ধন্য দেশ ধন্য আমরা।

তার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাব ধীমির রাগ বাধার বিন্ধ্যাচল। তার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাব ধীমির রাগ বাধার বিন্ধ্যাচল। নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান।